জ্যামিরি আর আবাজ কলির কথা। আজ জ্যামিরি বিবাহ অর্থাৎ রাউডি মুখিয়া নিধন দুই দিন উনিহর চলি আয় পরম্পরা অনুসার আজ সবাইজনা আপনার বাসস্থান ছোড়ে নয়া থলোমা সর্দ এটা সবাইলাই বসাই সরাই চটারো তর বাজকলি ভাই জ্যামিরি খোঁজিমা ছিল।